0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুরপরা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: বিশেষ লোক আদালত সমাধান সমারোহ, মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন গোচর সমূহের ক্ষিপ্র আর ফলপ্রসূ সমাধানের সমাধান সমারোহ শীর্ষক বিশেষ লোক আদালত আয়োজন করা হয়েছে। 21, 22 আর 23 আগস্ট অনুষ্ঠিত হবলগিয়া এই লোক আদালতত অংশ লবলৈ ইচ্ছুক গোচরের পক্ষ সমূহক সংশ্লিষ্ট জিলা আইন সেবা প্রাধিকরণের কার্যালয় অথবা অসম রাজ্যিক আইন সেবা প্রাধিকরণের কার্যালয়ত যোগাযোগ করবলৈ অনুরোধ করা হল।
4: হ্যালো, এতিয়া দেখুন তো নিজের স্বাস্থ্যক লৈ একেবারে চিন্তামুক্ত।
5: চিন্তা কিয় করি, মই একেবারে সঠিক ঠাই বিচাৰি পাইছো।
4: কোন ঠাইও?
5: গুৱাহাটীর ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
4: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়?
5: বিশেষজ্ঞ ক্লিনিক, সরকারি সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য রোগীর বাবে বিনামূল্য ঔষধ আর উৎকৃষ্ট স্বাস্থ্য সেবা।
6: তেন্তে মইও এবাৰ যাব লাগিব।
5: নিশ্চয় নিশ্চয়, তোর বাবেও স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ।
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
7: আজি সন্ধ্যা 7:45 প্রচার করবলগিয়া হেল্লো যুববাণী অনুষ্ঠানটির অতিথি কণ্ঠশিল্পী ডাওয়ার হাজরিকা আর কুঁৱলী হাজরিকা, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর, প্রাগজ্যোতিষপুর শাখা প্রচার করবলগিয়া এই অনুষ্ঠানটি এআইআর গুৱাহাটী ফেসবুক পেজতো পোনপটীয়াকৈ প্রচার করা হব। শুনবলৈ নাপাহৰিব আজি সন্ধ্যা 7:45 হেল্লো যুববাণী। এবার আহিছো আজি গুৱাহাটীৰ প্রকাশিত কেইখনমান দৈনিক বাতৰি কাকতত প্রকাশ হওয়া মুখ্য বাতৰি সমূহলৈ। অসমক দেশৰ সবাতোকৈ দ্রুত

0: অনু উজুতি কত ঘাট প্রতিঘাত, হৌ উচ্ছ টিঙত বহি আছে তোর রুদ্র যে মহাদেউ, তই করিব লাগিব সেউ, তই গিরি পর্বত লঙ্ঘন করে তুলিব লাগিব ক্ষীর, হের নির্ভীক তই বীর, তই ভাঙিব লাগিব পর্বত শিলা, কাটিব লাগিব বাদ, একেবারে বেলেগ ধরনের। গতি সেই দেশটো আসলে এফালে কোমল আনহাতে কঠিন, আর সেই গাইছিল মোর যান মনত পড়ে চারু বরদলৈ আর আন এজন গায়ক, আর চারু বরদলৈ আমার সুবুরীরে মানুষ, গান তো অত্যন্ত সুন্দর আসলে। আজির নতুন চামর শিল্পী সুন্দরক গায় সেইবিল, সেই হয়ে গেছে মানে ডক্টর ভূপেন হাজরিকার রেকর্ড করার পিছত স্বাভাবিকতে সেব অত্যন্ত জনপ্রিয় হয়ে পড়ি।
1: এইখিনিতে যদি আমি শ্রোতাক এই গীতটি শুনাও নিশ্চয় তেখেতসকলেরও ভাল লাগিব।

কাহিনী পড়ি আপুনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা 9 বজাত।

0: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথা তো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: কি হয়
1: হেরো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকলো বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহায়
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপড়া গুৱাহাটী
3: মালবিকা বৰাৰ কণ্ঠত এইবাৰ শুনক ইন্দ্ৰকুমাৰ বৰগোহাঁই ৰচিত এটি গীত।

শ্রোতাসকলে গীতালী অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী তেজপুর কেন্দ্রের পর। এই গীতেরই আজির গীতালী অনুষ্ঠানটি সামৰা হব। ইয়াৰ পিছতেই অর্থাৎ 6:50

আবাহন যুগের এগারী গল্পকার তথা আবাহনের প্রতিস্থাপক সম্পাদক আছিল দীননাথ শর্মা। তেখেতর জন্ম হয়েছিল 1914 চনের 12 সেপ্টেম্বর তারিখে বিশ্বনাথ চারিআলি গড়েহাগি নামের গাঁত। পিতৃর নাম আছিল কমলচন্দ্র শর্মা আর মাতৃর নাম আছিল ঘনকান্তি দেবী। তেখেতে অসমৰ বিভিন্ন ঠাইত শিক্ষা গ্রহণ তথা কর্মজীবনৰ জীবন অতিবাহিত করে পাছত তেজপুর বিশ্বনাথ চারিআলিকে ধরে অন্যান্য স্থানসমূহ সাহিত্য তথা নাট্য চর্চার স্থান হিসাবে গ্রহণ করেছিল। তেখেতর 5খন গল্প সংকলন সমূহৰ ভিতৰত ঘাইকৈ দুলাল, কোৱা ভাতুৰিৰ উঠৰ তলত, কল্পনা আৰু বাস্তৱ আদি উল্লেখযোগ্য। নদাই উপন্যাসত পার্ল এজ ওয়াকৰ দ্য গুড আর্থৰ ছাঁ দেখিবলৈ পোৱা যায়। অকলশৰীয়া হাতীপতি, পোহৰ, সুৰসী আদি তেখেতৰ বহু চৰ্চিত গল্প। উপন্যাসসমূহ হৈছে উষা, সংগ্ৰাম, নদাই, শান্তি, নবাৰুণ, ভৰলিপাৰৰ কাহিনী ইত্যাদি। লগতে অনুদিত উপন্যাস মাটি আৰু মানুহ তেখেতৰ এখন চৰ্চিত উপন্যাস। শিশু সাহিত্যিক হিচাপেও দীননাথ শর্মায় পুতু চরিত্রটোরে লিখি উলিয়াইছিল 2খন জনপ্রিয় শিশু উপন্যাস, পুতুর পয়মাল আর পুতুর পলায়ন। গোটেই জীবন সাহিত্য চর্চার মাজেরে অতিবাহিত করা দীননাথ শর্মায় 1988 চনের 18 আগস্টত মৃত্যুবরণ

সঁচাকৈ বিমল বসুমতারী, রামসিং রাভা, আপনালোক আমার নিয়মীয় শ্রোতা, তেখেত সকলে কৈছে জুবিন গার্গর শান্তি দিয়া এই গীতটি বজাই দিব, আর লগতে অনাতার মরম পরিয়ালর ভাইকন মুন্ডা, অমল বসুমতারী, রমেশ পাত্র, সোনারাম লালুং, চন্দ্রকান্ত টাইট, অজিত কুমার শর্মা আর বিনোদ গগৈ এখেত সকলকেও এই গীতটি উপহার দিছে। শ্রীযুত রাম সিং রাভা আর বিমল বসুমতারী, আপনালোক দুইকে আমার অনুষ্ঠানলৈ স্বাগতম জানাইছো আর আপনালোকৰ অনুরোধৰ গীতটি শুনাবলৈ লৈছো।

0: বিদ্যালয় স্থাপন করা হয়েছিল 6 ছেপ্টেম্বর 1977 চনত। আর এতিয়া বর্তমান যখন মহাবিদ্যালয়ের পরিসর আছে বা বিল্ডিং আছে তালে শিফটিং করা হয়েছিল 1984 চনত। পোন প্রথমতে এই অনুষ্ঠানটি আরম্ভ করতে যেহেতু সরকারি বিল্ডিং নাছিল তেজপুরের একাডেমি স্কুলত ক্লাসবুর অনুষ্ঠিত হয়েছিল। তারপর ক্রমান্বয়ে যেহেতু এটা সরকারিকরণ হওয়া নাছিল সম্পূর্ণ ব্যক্তিগত খণ্ডর আছিল, প্রাইভেট ইনস্টিটিউশন আছিল, যখন গভর্নিং বডির লোক আছিল তেখেতসকলে লাগি মেলি সরকারের বিশেষকে তেজপুরের এডমিনিস্ট্রেশনেরপর মাতি আমন্ত্রণ পায় মাজগাঁওত, সেই জায়গাতেই মানে বর্তমান যখন মহাবিদ্যালয় আছে সেই আরম্ভ হয়েছে 1984 চনত।
1: হয়, আর আপনি মহাবিদ্যালয়ের সত্যি কেতিয়ার জড়িত হয়ে পড়লে?
0: এটা কবলে গেলে মহাবিদ্যালয়ের মানে জড়িত 1996 চনের, কারণ মানে সেইখান মহাবিদ্যালয়ের স্টুডেন্ট আসিল।
1: হয়,
0: আর